0: हवस् त श्रोता, चलचित्र हामतुमबाट लता अलका याग्निक अनि बाबुल सुप्रियको स्वरमा यस गीतको साथै अहिलेलाई भने पुरा हुन्छ।
1: এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ইতালির মধ্যে কৃষি, খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাঁচ দেশ সফর শেষে নতুন দিল্লি ফিরেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানে দীর্ঘদিন ধরে চলা গণহত্যার তীব্র সমালোচনা করেছে ভারত। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট গ্রহণ চলছে। পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর

0: প্রক্রিয়া শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে রাজ্য সরকার। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। আইএসএল ফুটবল আজ শেষ হচ্ছে। ইস্টবেঙ্গল ও ইন্টারকাশি এবং মোহনবাগান সুপার জায়ান্ট ও স্পোর্টিং ক্লাব দিল্লি পরস্পরের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালিতে সফর সফলভাবে সম্পন্ন করে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। এর মধ্যে দিয়েই তাঁর পাঁচ দেশ সফরের কর্মসূচি সম্পন্ন হল। ভারত ও ইতালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইতালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করাসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া কর ফাঁকি সংক্রান্ত অপরাধ, অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন রোধের লক্ষ্যেও উভয় দেশ একাধিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ইতালি বিশ্বজুড়ে নকশা ও সূক্ষ্ম কারুকার্যের জন্য সুপরিচিত। অন্যদিকে ভারতের পরিচিতি হল বৃহৎ পরিসর, মেধা এবং সাশ্রয়ী উদ্ভাবনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে। দুই দেশ এখন নৌপরিবহন, বন্দরের আধুনিকীকরণ, লজিস্টিক্স এবং ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। শ্রী মোদি বলেন, সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে ভারত ও ইতালি যৌথ উদ্যোগ সমগ্র বিশ্বের সামনে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জানান, ইউক্রেন পরিস্থিতি, পশ্চিম এশিয়া এবং অন্যান্য উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে উভয় দেশই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025 टू 2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি বলেন, ভারত ও ইতালি উৎপাদন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জ্বালানি, মহাকাশ অর্থনীতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে বর্তমানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃষিভিত্তিক শিল্প, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা, পর্যটন এবং সংস্কৃতি এই ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতার অবারিত সুযোগ রয়েছে।
2: Italy and India share a joint vision on many of the huge challenges of our times, rules, economic security, the resilience of the value chains, the promotion of peace, inclusive development. It is extremely important to have freedom of navigation in the Indo-Pacific sector is where we share the same vision of a free, inclusive and open Indo-Pacific.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত কেবল আধ্যাত্মিক সাধনা ও উপাসনার পবিত্র ভূমি নয়, বরং এটি সাহস, শক্তি এবং সর্বজনীন কল্যাণেরও পীঠস্থান। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে সংস্কৃত সুভাষিতম থেকে একটি শ্লোক শেয়ার করে তিনি বলেন, মহান ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতির এই পবিত্র ভূমি যেন সর্বদা সকলকে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ রাখে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানে গণহত্যা সংক্রান্ত দীর্ঘদিনের কলঙ্কিত অধ্যায়ের তীব্র সমালোচনা করেছে ভারত। সশস্ত্র হামলায় নাগরিকদের সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক বিতর্ক সভায় গতকাল ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতাগুলোকে ঢেকে রাখতেই পাকিস্তান নিজেদের সীমানার ভেতরে এবং বাইরে হিংসাত্মক কর্মকাণ্ডের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণহত্যামূলক কর্মকাণ্ডের দীর্ঘ ও কলঙ্কিত ইতিহাস থাকা সত্ত্বেও পাকিস্তান এমন সব বিষয়ের অবতারণা করে যা একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
3: Clearly, Pakistan has chosen to ignore this call completely. As per UNAMA, over 94,000 people were assessed as displaced due to cross-border armed violence perpetrated against Afghan civilians. But such heinous acts of aggression by Pakistan should not come as a surprise from a country that bombs its own people and conducts systematic genocide. During Operation Searchlight in 1971, Pakistan sanctioned the systematic campaign of genocidal mass rape of 400,000 women citizens by its own army. Such inhuman conduct reflects Pakistan's repeated attempts over decades to externalize internal failures through increasingly desperate acts of violence both within and beyond its borders. With no faith, no law and no morality, the world can see through Pakistan's propaganda.
0: পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কলকাতার বাসিন্দা এক ব্যক্তিকে এনআইএ গ্রেপ্তার করেছে। ধৃত জাফর রিয়াজ ওরফে রিজভি পাক গোয়েন্দাদের কাছে নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করত বলে অভিযোগ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ইউএপিএ ধারায় মামলা রুজু করে তদন্ত করছে এনআইএ। 2005 সাল থেকে জাফর একাধিকবার পাকিস্তান গিয়েছে বলে জানা গেছে। সে দেশের গোয়েন্দাকে ভারতীয় মোবাইল নম্বরের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সহায়তা করেছিল। সে এই চক্রে আরও অনেকে জড়িত বলে তদন্তে উঠে এসেছে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন, ভারতের সঙ্গে আমেরিকার 250তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার ভারত সফরের প্রাককালে প্রচারিত একটি ভিডিও বার্তায় শ্রী রুবিও বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র হল বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র। আগামী 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার 250 বছর উদযাপন করবে। শ্রী রুবিও চলতি মাসের 23 তারিখ থেকে 4 দিনের সফরে ভারতে আসছেন। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলদা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। 285টি বুথে ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। ওই কেন্দ্রে 2,36,000-এর বেশি ভোটদাতা রয়েছেন। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে 35টি কুইক রেসপন্স টিম। গত 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে ফলতায় ভোট নেওয়া হলেও একাধিক কারচুপির অভিযোগ ওঠে। বিজেপির প্রতীক চিহ্নে সেলোটেপ, ইভিএমে আতর লাগিয়ে দেওয়া সহ একাধিক ঘটনা প্রকাশ্যে আসতেই ভোট বাতিল করা হয়। এ কেন্দ্রের ভোট গণনা 24 মে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যারা সিএএ এর অন্তর্ভুক্ত নন তাদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। এরপর বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই পদ্ধতিতে কাজ হবে। পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফ এর হাতে বকেয়া জমি হস্তান্তর শুরু করেছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আপাতত 27 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 18 কিলোমিটার ফেন্সিং এলাকা এবং আরও 9 কিলোমিটার বর্ডার আউটপোস্ট ও বিএসএফ পরিকাঠামো তৈরির জন্য জমি। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তাদের প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল সংঘমিত্রা তৈরি করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি এই অত্যাধুনিক জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখা এবং তথ্য বা নথি প্রকাশের ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিস, রাজ্য সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস সহ অন্য সরকারি কর্মীরা সরকারের অনুমতি ছাড়া কোনো মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সংবাদ মাধ্যমে কোনো সরকারি নথি, তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে। 21, 22, 25 ও 26 মে এই 4 দিন সভা বসবে। অধ্যক্ষ প্রতিম চন্দ্রমোহন পাটোয়ারি আজ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। কংগ্রেস পরিষদীয় দলের নেতা রাজেশ কুমার এবং মেলুরের বিধায়ক পি বিশ্বনাথন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 36তম প্রয়াণ দিবসে আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। দিনটি আজ দেশজুড়ে সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসেবেও পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করেছে। ISL ফুটবল আজ শেষ হচ্ছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ তাদের শেষ ম্যাচে ইন্টারকাশের বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। খবর শেষ হলো।
4: यो आकाशवाणी खरसाङ हो, भूपेन्द्र शर्माबाट सुन्नुहोस् प्रादेशिक समाचार। प्रथममा मुख्य समाचार। पश्चिम बंगाल सरकारले नागरिकता संशोधन अधिनियम अन्तर्गत अवैध बङ्गलादेशी घुसपैठी

0: सबैभन्दा पहिला यस बुलेटिनका मुख्य समाचार। भारत इटली संयुक्त रणनीतिक कार्ययोजना 2025-2029 दुई देशहरूबीचको सहयोगको लागि व्यावहारिक र अग्रगामी मार्गचित्र प्रदान गर्ने प्रधानमन्त्री श्री मोदीको अडान। केन्द्रीय रेल मन्त्री अश्विनी वैष्णवले क्षेत्रीय अधिकारीहरूसँग गर्नुभयो उच्च स्तरीय सुरक्षा समीक्षात्मक बैठक। भारत र साइप्रस बीचको साझेदारीले भारत तथा युरोपेली संघ बीचको आर्थिक सम्बन्धलाई पनि बलियो बनाउने साइप्रस राष्ट्रपति निकोसको विचार। आगामी 28 मईदेखि 31 मईसम्म नयाँ दिल्लीमा आयोजना हुने भारत अफ्रिका शिखर सम्मेलन स्थगित। अनि राजस्व गुप्तचर निर्देशालय DRI द्वारा महाराष्ट्र, गुजरात, दिल्ली र पश्चिम बंगालमा ई चुरोट तस्करी गर्ने गिरोहमाथि ठूलो कार्यवाही सहित धेरै संख्यामा इलेक्ट्रोनिक चुरोट जफ्त। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले पाँच देशको आफ्नो आधिकारिक भ्रमण पूरा गर्नुभयो। वहाँ अन्तिम चरणको भ्रमणमा इटालीको भ्रमण समाप्त गरी आज नयाँ दिल्ली फर्किनुभयो। हिजो भारत र इटालीले आफ्नो सम्बन्धलाई विशेष रणनीतिक साझेदारी अघि बढ़ाउने घोषणा गरे। वार्तापछि प्रधानमन्त्री मोदीले संयुक्त प्रेस विज्ञप्तिमा भारत इटली संयुक्त रणनीतिक कार्ययोजनाले दुई देशहरूबीच भएको सहयोगका लागि व्यावहारिक र अग्रगामी मार्ग चित्र प्रदान गर्नेछ भन्नुभयो।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: इटली का प्रधानमंत्री जॉर्जिया मेलोनीले भन्नुभयो, विशेष रणनीतिक साझेदारीले भारत इटाली सम्बन्धको बढ्दो गहिराईलाई प्रतिबिम्बित गर्दछ, जुन पारस्परिक विश्वास र साझा मूल्यहरूमा आधारित छ। केन्द्रीय रेल मन्त्री अश्विनी वैष्णवले आज नयाँ दिल्लीमा क्षेत्रीय अधिकारीहरूसँग उच्च स्तरीय सुरक्षा समीक्षात्मक बैठक गर्नुभयो। बैठकको क्रममा हालैमा धेरै रेल आगलागीका घटनाहरूको प्रारम्भिक अनुसन्धानमा असामाजिक तत्त्वहरूको संलग्नता रहेको थाहा लागेको छ। मन्त्रालयले त्यस्ता घटनाहरूलाई गम्भीरतापूर्वक लिएको र रेलवे सुरक्षा बल RPFले सक्रिय रूपमा अनुसन्धान गरिरहेको बताएको छ। सुरक्षा समीक्षात्मक बैठकको क्रममा सुधारिएको रिपोर्टिङ प्रणाली मार्फत गुप्तचर संकलन संयन्त्रणलाई बलियो बनाउन विशेष जोड़ दिएको थियो। यसबाहेक प्रविधिमा आधारित सुरक्षा प्रणालीहरू बढ़ाउने, रेलवे नेटवर्कमा सीसीटीभी कभरेज विस्तार गर्ने र संचालन सुरक्षा सुधार गर्ने कुरामा जोड़ दिएको थियो। वाणिज्य तथा उद्योग मन्त्री पीयूष गोयलले भारत र संयुक्त राज्य अमेरिकाका प्राकृतिक साझेदारीको रूपमा काम गरिरहेको र प्रविधि, नवप्रवर्तन, रक्षा, डिजिटल डेटा केन्द्रहरू, क्वान्टम कम्प्युटिङ र चिकित्सा उपकरणहरू सहित विभिन्न क्षेत्रहरूमा एक अर्काका पूरक रहेको बताउनु भएको छ। आज नयाँ दिल्लीमा अमेरिकी चेम्बर्स अफ कमर्स एण्ड इण्डस्ट्रीको वार्षिक नेतृत्व शिखर सम्मेलनलाई सम्बोधन गर्दै श्री गोयलले उक्त विचार व्यक्त गर्नुभएको हो। यसै क्रममा उहाँले दुई देशहरू बीचको साझेदारी पारस्परिक विश्वास र साझा आर्थिक हितले बलियो बन्ने विश्वास पनि व्यक्त गर्नुभयो। भारतका प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आफ्नो आधिकारिक भ्रमण अवधि क्रममा नर्वेका प्रधानमन्त्री योनास गहर स्टोरालाई अर्किड चित्र र अर्किड पेपरवेट उपहार दिनुभएको थियो। सिक्किम राज्यमा फुल्ने अर्किड फनहरू मिलाएर बनाएका यी उत्कृष्ट कलाकृतिहरूले पूर्ण उपहारले पूर्वी हिमालयको असाधारण जैविक विविधताको समृद्धिलाई प्रतिनिधि गर्दछ। प्रत्येक फूल र फनलाई स्थानीय कारीगरहरूले सावधानीपूर्वक हातले छनौट र संरक्षण गरेका हुन्छन्। श्री मोदीले आइसल्याण्डकी प्रधानमन्त्री क्रिस्टन फ्रोस्टोडालाई तेन्जिङ नोर्गेले प्रयोग गरेको आइसएक्सको प्रतिकृति उपहारका रूपमा प्रदान गर्नुभएको थियो। आइसएक्सको प्रतिकृतिले सन् 1953 सर एडमन्ड हिलरीसँग सागरमाथाको पहिलो सफल आरोहणको क्रममा तेन्जिङ नोर्गेले बोकेका पौराणिक उपकरणलाई श्रद्धाञ्जली अर्पण गर्दछ। स्टीलमा काठको लौरो मोरेको उक्त प्रतिकृतिले उच्च उचाइ पर्वतरोहणका लागि आवश्यक सरलता, लचिलोपन र परिशुद्धतालाई प्रतिबिम्बित गर्दछ। स्वास्थ्य मन्त्री जगत प्रकाश नड्डाले स्वास्थ्य सेवा प्रणालीलाई रूपान्तरण गर्न कृत्रिम बुद्धिमत्ता तथा एआईको सम्भावनामाथि प्रकाश पार्दै भन्नुभयो, एआईले स्वास्थ्य सेवा वितरणमा अपार अवसरहरू प्रदान गर्दछ, तर यसलाई बलियो नियमहरू, कठोर अनुसन्धान र नैतिक निरीक्षणद्वारा निर्देशित हुनुपर्छ। जेनेभामा 19 विश्व स्वास्थ्य सभाको क्रममा एउटा कार्यक्रमलाई सम्बोधन गर्दै श्री नड्डाले भन्नुभयो, भारतले एक दशकभन्दा बढ़ी समय अघि प्रधानमन्त्री नरेन्द्र मोदीको दूरदर्शी नेतृत्वमा 2015 डिजिटल इण्डिया पहल शुरू गर्दै बलि डिजिटल चक बसालेको थियो। यसरी नै उहाँले अझ भन्नुभयो, यो पहलले भारतलाई डिजिटल रूपमा सशक्त समाज र ज्ञानमा आधारित अर्थतन्त्रमा रूपान्तरण गर्ने लक्ष्य राखेको छ, जसले भारतलाई एआई सहित भविष्यका प्रविधिहरूको लागि तयार पार्छ। उहाँले देशले 22 आधिकारिक भाषाहरू र स्वास्थ्य सेवा पहुँचको विभिन्न स्तरहरूमा 1.4 अर्ब नागरिकहरूको लागि एआईलाई नियन्त्रण गरिरहेको पनि जनाउनुभयो।
2: India has recently launched भारत ने हाल ही में स्वास्थ्य सेवा क्षेत्र में आर्टिफिशियल इंटेलिजेंस के लिए एक रणनीति शुरू की है। आर्टिफिशियल इंटेलिजेंस का भविष्य एक नैतिक और मानव केंद्रित दृष्टिकोण विकसित करने की हमारी सामूहिक क्षमता पर निर्भर करता है। सामान्य दवाओं के क्षेत्र में अपने नेतृत्व के कारण भारत को दुनिया की फार्मेसी के रूप में जाना जाता है।
1: इट्स लीडरशिप इन जेनेरिक मेडिसिन।
0: साइप्रस का राष्ट्रपति निकोस क्रिस्टोडाउलिसले यूरोप, पूर्वी मध्यसागर, खाड़ी र उत्तर अफ्रिकाका बजारहरूमा पहुँच खोज्ने भारतीय व्यवसायहरूका लागि साइप्रस एउटा भरपर्दो र प्रतिस्पर्धी लन्च प्याडको रूपमा सेवा गर्न तयार रहेको बताउनुभयो। मुम्बईमा आयोजित भारत साइप्रस व्यापार मञ्चलाई सम्बोधन गर्दै उहाँले भन्नुभयो, साइप्रस व्यापार केन्द्र यस वर्षको 1 सेप्टेम्बरदेखि मुम्बईमा सञ्चालन शुरू हुनेछ। क्रिस्टोडोलिसले भारत र साइप्रस बीचको साझेदारीले भारत तथा युरोपेली संघ बीचको आर्थिक सम्बन्धलाई पनि बलियो बनाउने बताउनुभयो। समाचार आकाशवाणीबाट सुन्नु हुँदैछ। अफ्रिकाका केही भागहरूमा बिग्रिँदै गएको स्वास्थ्य अवस्थालाई ध्यानमा राख्दै चौथो भारत अफ्रिका फोरम शिखर सम्मेलन स्थगित गरिएको छ। उक्त शिखर सम्मेलन 28 मईदेखि 31 मईसम्म नयाँ दिल्लीमा आयोजना हुने तय भएको थियो। विदेश मन्त्रालयले भारत अफ्रिकी संघका अध्यक्ष र अफ्रिकी संघ आयोगबीचको परामर्शपछि यो निर्णय गरिएको जनाएको छ। शिखर सम्मेलन र सम्बन्धित बैठकहरूको लागि नयाँ मितिहरू आपसी परामर्श मार्फत अन्तिम रूपमा दिइने र उचित समयमा सूचित गरिने जनाएको छ। राजस्व गुप्तचर निदेशालय डीआरआईले महाराष्ट्र, गुजरात, दिल्ली र पश्चिम बंगालमा यी चुरोट तस्करी गर्ने गिरोहमाथि ठूलो कार्यवाही गर्दै 120 करोड़ मूल्यका 3 लाख इलेक्ट्रोनिक चुरोट जफ्त गरेको छ। अर्थ मन्त्रालयले यी प्रतिबन्धित यी चुरोट चीनबाट आयात गरिएको बताएको छ। इलेक्ट्रोनिक चुरोट निषेध ऐन 2019 अन्तर्गत भारतमा इलेक्ट्रोनिक चुरोट र सबै इलेक्ट्रोनिक निकोटिन डेलिभरी प्रणालीहरू प्रतिबन्धित छन्। भारतीय 18 वर्ष मुनिको पुरूष हकी टोलीले हिज मध्य प्रदेशको भोपाल स्थित उद्धव दास मेहता सेन्ट्रल एसएआई सेन्टरमा अस्ट्रेलिया विरूद्धको श्रृंखलाको चौथो तथा अन्तिम खेलमा 3-3 बराबरी खेल्यो। भारतका लागि कप्तान केतन कुशवाहा, करण गौतम र बेन सिद्धार्थले गोल गरे। यसैसँग भारतीय पुरूष टोलीले अस्ट्रेलिया विरूद्धको 4 खेलको श्रृंखला एउटा जीत, 2 बराबरी र 1 हारका साथ समाप्त गर्यो। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। भारत इटाली संयुक्त रणनीतिक कार्ययोजना 2000 25-29 ले दुई देशहरू बीचको सहयोगको लागि व्यवहारिक अग्रगामी मार्ग चित्र प्रदान गर्ने प्रधानमन्त्री श्री मोदीको अडान। केन्द्रीय रेल मन्त्री अश्विनी वैष्णवले क्षेत्रीय अधिकारीहरूसँग गर्नुभयो उच्च स्तरीय सुरक्षा समीक्षात्मक बैठक। भारत र साइप्रस बीचको साझेदारीले भारत तथा युरोपेली संघ बीचको आर्थिक सम्बन्धलाई बलियो बनाउने साइप्रस राष्ट्रपति निकोसको विचार। आगामी 28 मईदेखि 31 मईसम्म नयाँ दिल्लीमा आयोजना हुने भारत अफ्रिका शिखर सम्मेलन स्थगित। अनि राजस्व गुप्तचर निदेशालयद्वारा महाराष्ट्र, गुजरात, दिल्ली र पश्चिम बंगालमा ई चुरोट तस्करी गर्ने गिरोहमाथि ठूलो कारवाही सहित धेरै संख्यामा इलेक्ट्रोनिक चुरोट जफ्त। आकाशवाणीबाट सुन्नु हुँदैथ्यो समाचार पूरा भयो।
3: ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর আইএমইসিকে আরও উন্নত করার বিষয়ে সহমত হয়েছে। এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, যোগাযোগ এবং বিকাশের ক্ষেত্রে রূপান্তরমূলক সম্ভাবনা খতিয়ে দেখার ব্যাপারে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। আইএমইসিকে ইউরোপ, ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে যোগাযোগের প্রধান সূত্র হিসেবে বিবৃতিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইটালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত, অন্যদিকে প্রতিভা, ব্যয়শাস্ত্রী উদ্ভাবন গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করছে। দুদেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইটালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029 সময়কালে একটি বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली जॉइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर তেজি সে বড় রাহা হ্যায়।
3: ইটালির প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক এলাকাগুলির মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করে তোলা এই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত ও ইটালি উভয়ই আন্তর্জাতিক অস্থিরতা, অর্থনৈতিক নিরাপত্তা, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে অভিন্ন মনোভাব পোষণ করে বলে তিনি জানান। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের শেষ পর্যায়ে সাফল্যের সঙ্গে ইটালি সফর শেষ করে দেশে ফিরে এসেছেন। ভারত ও ইটালি গতকাল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি দেশ কৃষি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আয়ুর্বেদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভারত থেকে ইটালিতে ভারতীয় নার্সদের যাতায়াত সহজতর করা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর 5 দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। মন্ত্রী আরও বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিক অংশীদার হিসেবে কাজ করে। প্রযুক্তি উদ্ভাবন, প্রতিরক্ষা, ডিজিটাল ডেটা সেন্টার, কোয়ান্টাম কম্পিউটিং এবং চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন ক্ষেত্রে দুটি দেশের শিল্প সংস্থাগুলি একে অপরের পরিপূরক। নতুন দিল্লিতে আমেরিকান চেম্বার অফ কমার্সের বার্ষিক লিডারশিপ শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, পারস্পরিক আস্থা এবং অভিন্ন অর্থনৈতিক স্বার্থের জন্য দুই দেশের মধ্যে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে। ভারত বিদেশি বিভিন্ন সংস্থার জন্য একটি নির্ভরযোগ্য পরিকাঠামোর ব্যবস্থা করে। এদেশের নাগরিকদের প্রতিভা ও বিশাল বাজার এইসব সংস্থাগুলির কাছে খুবই আকর্ষণীয়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে। ভারত সময়মতো উচ্চমানের বিভিন্ন পণ্য সরবরাহ করার পাশাপাশি ধারাবাহিকভাবে মেধাস্বত্ব অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করেছে। মন্ত্রী বলেন, উভয় দেশের অর্থনীতি ন্যূনতম প্রতিযোগিতার মাধ্যমে একে অপরের পরিপূরক, যা এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলে।
4: America and India truly are working as natural partners. We complement each other. America is looking for a trusted partner. I think India has proven track record over decades of truly working as a country, as a set of businesses here who respect the intellectual property of foreign companies, who can be trusted to deliver high quality on time. There's a large pool of talent available for all of you. And in some sense, these are two economies which টোটালি কমপ্লিমেন্ট ইচ আদার।
3: শ্রী গোয়েল বলেছেন, ইউক্রেন সংঘাত এবং পশ্চিম এশিয়া সংকটের মতো প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 6.5% করা হয়েছে। ভারত নির্ভরযোগ্য ও পছন্দের বিনিয়োগের গন্তব্য হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। এর মাধ্যমে আমাদের দেশের ক্ষমতা ও শক্তিশালী নেতৃত্বদানের সুফল যেমন পাওয়া যাচ্ছে, পাশাপাশি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসও প্রতিফলিত হচ্ছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ আবারও আশ্বস্ত করেছে। শোধনাগারগুলির এলপিজি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং 46 থেকে 47 হাজার টন রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। ট্রেনে সাম্প্রতিক বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে সমাজবিরোধী চক্রে জড়িত থাকার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। মন্ত্রক জানিয়েছে যে প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে রেল সুরক্ষা বাহিনী তদন্ত করছে। একটি উন্নত ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তিচালিত নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজ বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা এবং কৃত্রিম মেধা ভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের অনুষ্ঠান আজকের প্রসঙ্গে আজ শুনবেন বাংলা সিনেমা সাদা কালো আবেগ থেকে ডিজিটাল বাস্তবতার পথে, এই বিষয়ে একটি আলোচনা। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথের সঙ্গে অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন দিল্লিতে 28 থেকে 31 মে পর্যন্ত আসন্ন চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। নতুন দিল্লি আফ্রিকার জনগণ ও সরকারগুলির প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আফ্রিকার পরিবর্তনশীল স্বাস্থ্য পরিস্থিতির মোকাবিলায় আফ্রিকা সিডিসি এর প্রচেষ্টায় সব রকমের সহযোগিতা চালাবে বলে জানিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের শেষ পাওয়া খবরে 87.73% ভোট পড়েছে। ভোট নেওয়া হয়েছে শান্তিতে, বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গণনা 24 মে। উল্লেখ্য, 2,36,000-এর বেশি ভোটদাতা ফলতা কেন্দ্রে 6 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করেছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান অবশ্য শেষ মুহূর্তে জানিয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতার আসর থেকে সরে যাচ্ছেন। গত 29 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই পুনর্নির্বাচনের এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর ভোটাররা আকাশবাণীকে জানিয়েছেন,
5: গত 15 বছর আমি ভোটই দিইনি, মানে আমি ভোটার হওয়ার পরে প্রথম বিধানসভায় ভোট দিলাম, দিতে পারিনি, কারণ ভোট তো হয়ে যেত, তো সরকার পাল্টাতে তো নির্ভয়ে ভোট দিতে আসা গিয়েছে না।
6: খুব সুন্দর শান্তিপূর্ণ ভাবেই দিয়েছি, বিগত 15 বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারতাম না, থ্রেডের সঙ্গে চলতো, আজকে কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে দিয়েছি এবং গত যে ভোটটা আমাদের ক্যান্সেল হয়েছে তখন আমরা দিতে পারিনি।
3: ত্রিপুরার রাজধানী আগরতলা রেল স্টেশনে আসাম রাইফেলস এবং শুল্ক বিভাগের একটি যৌথ অভিযানে 18 লক্ষ টাকা মূল্যের প্রায় 180 গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে অরুণ কুমার চাকরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক তীর্থযাত্রী নির্বাচনের লটারি শুরু করেছেন। এবছর মানস সরোবর যাত্রা জুন মাসে শুরু হয়ে আগস্ট মাসে শেষ হবে। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সুষ্ঠু কম্পিউটার চালিত এবং লিঙ্গ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মোট 1,000 তীর্থযাত্রীকে নির্বাচন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। খেলা শুরু হয়েছে সন্ধে 7:30। চেন্নাই টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে গুজরাট 2 ওভার 2 বলে বিনা উইকেটে 25 রান করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। ইতালি সহ 5 দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে ইতালির কৌশলগত অংশীদারিত্ব আরো সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী বলেছেন বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও ভারতে জিডিপি বৃদ্ধির প্রভাস 6.4% থেকে বৃদ্ধি পেয়ে 6.5% করা হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
7: FM 103.5 MHz को तरंगमा हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौं। अब श्रोतालाई सुनाउने छौं भुटानी कार्यक्रम।